0: সন্ধ্যা জায়গা ওই নয় তো সাথে পাঠকলো চার মেগা হার্জ রেডিও আদি খোলে রসাই যা।
1: नमस्कार, म देवीराम पराजुली जिरे खोर्सानी को भोग लायो। तपाई यतिखेर सुन्दै हुनुहुन्छ आदि खोला एफएम 105.4।